সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলত লে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমান কর্ণই সমান দানমা তাগত শ্রী বলরাম কৈশরী হোস সদ্বাত কৈ কাম্মা রাজা ধর্ম কুমার কৈশরী হোস শ্রী ব্রহ্ম জ্ঞান আনি বিদুর কৈশরী জ্ঞান হোস সুজনমা মানুন বড়ালে পনি কৃতি উজ্জ্বল ও সুত সহিত।